বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। দিওয়ালির আগে সম্পূর্ণভাবে আতশবাজি নিষিদ্ধ করার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। গঙ্গার জল কমতেই ফের ভয়াবহ ভাঙন পশ্চিমবঙ্গের মালদার রতুয়াতে, তলিয়ে গেল একাধিক বাড়ি। দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী বিমানে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে ছুরিকাঘাতের অভিযোগে ওমানের এক পাইলট গ্রেফতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহত পাইলটের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ইরাক থেকে পাকাপাকিভাবে সেনা প্রত্যাহার মার্কিন যুক্তরাষ্ট্র।

রাষ্ট্রের। তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জয় ভারতের। একদিনের ক্রিকেটে দ্রুততম 200 রান করার রেকর্ড ভারত অধিনায়ক শুভমান গিলের। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে তার ভাষণ দেওয়ারও কথা রয়েছে। 1926 সালে ইউপিএসসির প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে গত বছরের 1 অক্টোবর বর্ষব্যাপী যে উদযাপনের সূচনা হয়েছিল এই অনুষ্ঠানটি তারই সমাপ্তি পর্ব। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ইউপিএসসির শতবর্ষ স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন এবং 100 ল্যান্ডমার্ক জাজমেন্টস শেপিং দ্য পলিসিস অফ ইউপিএসসি অ্যান্ড পাবলিক সার্ভিস কমিশনস ইন ইন্ডিয়া শীর্ষক একটি বইয়েরও আনুষ্ঠানিক উন্মোচন করবেন তিনি। কেন্দ্রীয় খনি মন্ত্রক আজ অফশোর বা সমুদ্রবক্ষের খনিজ ব্লকের নিলাম প্রক্রিয়া শুরু করবে। মন্ত্রক জানিয়েছে, ভারতের দীর্ঘমেয়াদী খনিজ সম্পদ নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নিলামে আন্দামান সাগর অঞ্চলের 2টি অফশোর খনিজ ব্লক অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি কম্পোজিট লাইসেন্স প্রদানের জন্য নিলাম করা হবে। দিওয়ালির আগে সম্পূর্ণভাবে আতশবাজি নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং পি বি বরালের বেঞ্চ বলেছে, দিওয়ালির সময় নির্দিষ্ট কিছু আতশবাজি ব্যবহারের অনুমতি দেবে আদালত। একই সঙ্গে আদালত সব ধরনের আতশবাজির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং অবাধে বাজি পোড়ানো নিষিদ্ধ করার 2টি আবেদন নাকচ করে দিয়েছে। শীর্ষ আদালত ধর্মীয় অনুভূতি এবং বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। আদালত জানিয়েছে, সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিওয়ালি উদযাপনকারী মানুষের অনুভূতিতে আঘাত হানতে পারে। আবার সারাদিন ধরে বাজি ফাটানোর অনুমতি দিলে পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে। এদিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি বেরিয়াম যুক্ত আতশবাজি সংক্রান্ত কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টটি পেশ করার জন্য 15ই অক্টোবর পর্যন্ত সময় চেয়েছেন। 1939 সালের আজকের দিনে অল ইন্ডিয়া রেডিও বিদেশি শ্রোতাদের জন্য প্রথম সম্প্রচার বা প্রথম বহির্বিশ্ব কার্যক্রম শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির নাৎসি সরকারের অপপ্রচার প্রতিহত করতে বিদেশি শ্রোতাদের জন্য রেডিও সম্প্রচার শুরু করে অল ইন্ডিয়া রেডিও। এখন অল ইন্ডিয়া রেডিও বেশ কয়েকটি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে চলেছে। পশ্চিমবঙ্গের মালদার রতুয়া এক ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা ও মুলিরামটোলা এলাকায় গঙ্গার পাড় ভেঙে প্রায় 20 থেকে 22টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। আতঙ্কে এলাকা ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। জিতুটোলা প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণভাবে এবং মুলিরামটোলা প্রাথমিক বিদ্যালয়ের সিংহভাগ গঙ্গায় তলিয়ে যায়। ভাঙনের কবলে পড়েছে জিতুটোলার মনসা মন্দিরও। অন্যদিকে রাধাগোবিন্দ মন্দিরের সামগ্রী সময় থাক সরিয়ে নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। মেট্রো রেল আগামী 10ই অক্টোবর মহালয়ার দিন অরেঞ্জ লাইন করিডোরের চিংড়িঘাটায় নবনির্মিত উড়ালপুলের উপর দিয়ে করেছে। ডিসেম্বরে বড়দিনের আগে এই লাইনে বাণিজ্যিকভাবে মেট্রো চালানোর লক্ষ্যে এই ট্রায়াল রান শুরু হবে। এই সেকশন চালু হলে নিউ গড়িয়া সেক্টর 5 পর্যন্ত 14 কিলোমিটার অংশে ট্রেন চলবে। দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে 2 ছাত্রের মধ্যে বই ছেঁড়া নিয়ে ঝামেলার জেরে গতকাল এক পড়ুয়াকে ছুরি দিয়ে আঘাত করে আরেকজন পড়ুয়া। আহত পড়ুয়া নবম শ্রেণীর ছাত্র। ঘটনার পর তাকে দ্রুত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র আক্রান্ত ছাত্রের বই ছেড়ে দেওয়ায় শিক্ষক তাকে তিরস্কার করেন। এরপর স্কুলে ছুরি এনে সহপাঠীর উপর হামলা চালায় সে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ দমন জানিয়েছেন, অভিযুক্ত পড়ুয়া অটিস্টিক, তবে সব কিছু বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিহারের বাল্মীকি জঙ্গল থেকে একটি বাঘকে আগামীকাল সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে আলিপুরদুয়ারের বক্সা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও গতকাল আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার আজ থেকে 4 দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে অধ্যাপক সুজায়া বসুর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। তার সঙ্গে কথা বলেছেন কাশফির নাহার। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণ

0: কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় মিশন লাইফ, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, একটি প্রতিবেদন।
1: পরিবেশ সুরক্ষা শুধু সরকারি নীতি বা বড় কোনো প্রকল্পের বিষয় নয়, দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সম্ভব। সেই ভাবনাকে সামনে রেখেই গড়ে উঠেছে মিশন লাইফ, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। পরিবেশ বান্ধব জীবনযাপনকে অভ্যাসে পরিণত করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলায় মিশন লাইফের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন পরিবেশবিদ জয়ন্ত বসু।
2: সারা পৃথিবীর যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে ভারতবর্ষের অন্যতম প্রধান বিষয় হলো এই মিশন লাইফ। পরবর্তীকালে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আন্তর্জাতিক সম্মেলনে বলেছিলেন, সেটাকে ভারতের যে সার্বিক জলবায়ু পরিকল্পনা তার মধ্যে একেবারে প্রথম সারিতে রাখা হয়। এবং এটা যেটা ভিশন, যে অন্তত 100 কোটি ভারতীয় এবং সারা পৃথিবীর মানুষকে এমন একটা জীবন চর্চা, যেটাকে আমরা টেকসই জীবন চর্চা বলতে পারি, সেরকম একটা জীবন কাটানোর যে মডেল, সেই মডেলটা করার জন্য এই মিশন লাইফ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দুবাই থেকে ইসরায়েলের তেল আভিভগামী একটি বিমানে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে ছুরিকাঘাতের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ ওমানের এক পাইলটকে গ্রেফতার করেছে। গতকাল ওমানের ওই কো পাইলট ফ্লাইটের প্রধান পাইলটকে ছুরিকাঘাত করার ফলে 2 মিনিটেরও কম সময়ে বিমানটি 17,000 ফুটেরও বেশি নেমে যায়। তবে যাত্রীরা এবং বিমান কর্মীরা ককপিটের ভেতরে প্রবেশ করে আক্রমণকারীকে নিরস্ত করেন। পরে বিমানটির পথ পরিবর্তন করে উত্তর পশ্চিম সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিপদের মুখে গুরুতরভাবে আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্ছার অন্যদের জীবন রক্ষায় অপরিসীম সাহস ও অবিচল সংকল্পের পরিচয় দিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সৈন্যদল পাকাপাকিভাবে ইরাক ত্যাগ করছে। এর ফলে আনুষ্ঠানিকভাবে অপারেশন ইনহেরেন্ট রিজলভের সমাপ্তি হল। ট্রাম্প এই সৈন্য প্রত্যাহারকে ISIS এর বিরুদ্ধে নির্ণায়ক জয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে ইরাকে 2 দশকেরও বেশি সময় ধরে চলে আসা মার্কিন সামরিক উপস্থিতির ইতি ঘটল। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল দল আজ কলকাতায় আসছে। আগামী 3রা অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হবে। অন্যদিকে উরুগুয়ের দল গতরাতে কলকাতায় এসে পৌঁছেছে। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে আগামী 6ই অক্টোবর ভারতের মুখোমুখি হবে। রাজ্য সরকারের তরফে দুদলকেই রাজ্য অতিথির মর্যাদা দেওয়া হচ্ছে এবং দুদলকেই মাঠে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পুরুষদের ক্রিকেটে গতরাতে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ জন ক্যাম্পবেল, শাই হোপ এবং আমির জাঙ্গুর সেঞ্চুরির সুবাদে ওয়ানডেতে 7 উইকেটে 405 রান করে। জবাবে ভারত মাত্র 2 উইকেট হারিয়ে 43 ওভার 3 বলেই লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক শুভমান গিল অপরাজিত 223 রান করেন, রোহিত শর্মা 101 রান করেন। শুভমান গিল ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শনিবার নিউ চণ্ডীগড়ে হবে। এশিয়ান গেমসে আজ ভারতীয় ক্রীড়াবিদরা আরও পদক জয়ের লক্ষ্যে খেলতে নামবেন। পুরুষদের হকি সেমিফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। এদিকে মহিলা হকির ফাইনালে ভারত খেলবে চীনের বিরুদ্ধে। সেপাক টাকরোতে ভারত ভিয়েতনামকে কোয়ার্টার ফাইনালে 2-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে আরও একটি পদক নিশ্চিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ UPSC-র শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। দিওয়ালির আগে সম্পূর্ণভাবে আতশবাজি নিষিদ্ধ করার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। গঙ্গার জল কমতেই ফের ভয়াবহ ভাঙন পশ্চিমবঙ্গের মালদার রতুয়াতে। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 10:10।
3: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सपन सुब्बाबाट सुन्नुहोस्। केन्द्रीय परिवहन तथा राजमार्ग मन्त्री नितिन गडकरीले पश्चिम बंगालको सिलगढी, असमको गुवाहाटी तथा मेघालयको सिलङलाई जोड्ने 630 किलोमिटर लामो राजमार्ग करिडोरको विकास गरिने घोषणा गर्नुभएको छ। उहाँले यसका लागि 61,500 करोड रुपियाँको राशि आवंटित गरिएको घोषणा पनि गर्नुभएको छ। यसले पश्चिम बंगालको संवेदनशील चिकन्ने करिडोरसित पूर्वोत्तर राज्यहरूलाई सम्पर्क सञ्जालसित जोड्नमा महत्वपूर्ण भूमिका खेल्नेछ। स्मरण रहोस्, सिलगढी गोरखपुर छ लेनको राष्ट्रिय राजमार्ग निर्माणको घोषणा अघिबाटै गरिसकिएको छ। एसियन हाइवेको निर्माण कार्य अन्तिम चरणमा छ। यी सड़क परियोजनाहरूले क्षेत्रको व्यवसाय, उद्योग सम्पर्क, सञ्जाल र सुरक्षालाई ठूलो टेवा प्रदान गरेको छ। दार्जिलिङका सांसद राजु विष्टले सिलगढी, गुवाहाटी एवं सिलङलाई जोड्ने प्रस्तावित 630 किलोमिटर लामो हाइवे करिडोरको घोषणालाई स्वागत गर्नुभएको छ। सांसद राजु विष्टले हिज एक प्रेस विज्ञप्ति जारी गर्दै भन्नुभयो, यो परियोजना उत्तर बंगाल एवं सम्पूर्ण उत्तर पूर्वी क्षेत्रका लागि महत्वपूर्ण पूर्वाधारको पहल हो। श्री विष्ट अनुसार यसले यस क्षेत्रमा सड़क सम्पर्क, आर्थिक गतिविधि तथा रणनीतिक सम्पर्कलाई बलियो बनाउनेछ। प्रस्तावित करिडोरमा सिलगढी गुवाहाटी बीच लगभग 400 किलोमिटरको भाग सामेल छ, जसको अनुमानित लागत 30,000 करोड रुपियाँ रहेको बताइएको छ। सांसद विष्टले प्रधानमन्त्री नरेन्द्र मोदी अनि केन्द्रीय मन्त्री नितिन गडकरीप्रति कृतज्ञता व्यक्त गर्नुहुँदै यसलाई दार्जिलिङ पहाड, सिलगढी, तराई र डुवर्स एवं सम्पूर्ण उत्तर पूर्वी क्षेत्रका लागि महत्वपूर्ण कदम बताउनु भएको छ। सिलगढीको उत्तरकन्या मिनी सचिवालयमा जीटीएलाई लिएर हिज एउटा महत्वपूर्ण बैठक सम्पन्न भएको छ। बैठकको अध्यक्षता पार्वतीय मामिला राज्यमन्त्री विशाल लामाले गर्नुभयो। बैठकमा क्याबिनेट मन्त्री डाक्टर शंकर घोष, जीटीएका प्रशासक स्मृति रञ्जन मोहन्ती तथा खरसाङका विधायक सोनाम लामा उपस्थित थिए। बैठकपछि पत्रकारहरूसित कुराकानी गर्दै डाक्टर शंकर घोषले भन्नुभयो, यस बैठकमा पहाड़का तीन प्रमुख समस्याहरूको समाधान तथा जीटीए क्षेत्रको विकासबारे गहन छलफल गरियो। उहाँले भन्नुभयो, पहाड़का तीन प्रमुख समस्याहरू ट्राफिक जाम, फोहोर मैला व्यवस्थापन तथा पिउने पानी संकटको समाधान कसरी गर्न सकिन्छ त्यसबारे पनि बैठकमा छलफल गरियो। नो मोर जीटीएको नारासहित गत 27 सितम्बरमा गोरुबथानबाट सुरु भएको गोर्खाल्याण्ड नौलो संघर्ष समितिको पदयात्रा हिज खरसाङ आइपुगेको थियो। यात्रा हिज साँझ सोनादा पुगेको थियो भने आज बिहान सोनादाबाट सुरु भएर दार्जिलिङ पुग्नेछ। यस पदयात्रामा 10 देखि 12 जना युवाहरूले सहभागिता जनाइरहेका छन्। हिज खरसाङको रेलवे स्टेशनमा पत्रकारहरूलाई सम्बोधन गर्दै विक्रमादि राईले जीटीए पहिलेको सम्झौता भन्दा राम्रो हो भन्ने भनाइ थियो, तर जीटीएबाट सर्वसाधारणलाई केही लाभ हुने छैन र जातीय मुद्दाको पनि केही हुने छैन भन्ने कुरा सबैले बुझिसकेको बताउनुभयो। उहाँले एक प्रश्नको उत्तरमा भन्नुभयो, जीटीए सबैभन्दा ठूलो असफलता हो, जीटीए डीजीएचसी भन्दा अझ असफल भएको छ। अब हामी जीटीए चाहँदैनौ, हामी गोर्खाल्याण्ड चाहन्छौ। श्री राईले गोर्खाल्याण्ड नौलो संघर्ष समितिको पदयात्रा आज दार्जिलिङ पुग्ने र भोलि दार्जिलिङमा जनसभा हुने बताउनु भएको छ। उत्तर बंगालको कुचबिहार जिल्ला पुलिसले हालै एउटा टोटो इलेक्ट्रिक रिक्साबाट ठूलो परिमाणमा सुन जफ्त गरेको छ। जफ्त गरिएको वस्तुको तौल लगभग 814 ग्राम छ र यसको अनुमानित मूल्य लगभग 2 करोड रुपियाँ रहेको छ। आधिकारिक विवरण अनुसार नियमित सवारी साधन जाँचको क्रममा यो जफ्त गरिएको हो। बङ्गलादेशसँग सीमा जोडिएको कुचबिहार जिल्ला स्थित माथाभङ्गा पुलिस थाना अन्तर्गतको निसीगञ्ज आउटपोस्टको पुलिस टोलीले क्षेत्रमा नियमित गाडीहरूको जाँच गरिरहेको क्रममा पुलिसले शंकास्पद अवस्थामा रहेको एउटा टोटोलाई रोकेको थियो। सवारी साधनको विस्तृत जाँच गर्दा त्यसमा सवार व्यक्तिहरूबाट सुन जस्तै देखिने लगभग 814 ग्राम शंकास्पद पदार्थ फेला परेको थियो। कुचबिहार जिल्ला पुलिसले दिएको जानकारी अनुसार यस घटनाको सम्बन्धमा 2 जनालाई पक्राउ गरिएको छ। खरसाङ महकुमा खेलकुद संघको आयोजनामा खरसाङको मन्टिभेट खेल मैदानमा भइरहेको स्वर्गीय लुते सिंह सार्की विजेता अनि स्वर्गीय सुखमाया सार्की उपविजेता त्रिस्तरीय फुटबल प्रतियोगिता अन्तर्गत हिज अन्तर कार्यालय लिग फुटबल लिगको 2 सेमी फाइनल म्याचहरू सम्पन्न भयो, जसमा प्रथम म्याच खरसाङ विद्युत विभाग बी बनाम खरसाङ ट्राफिक गार्डमाझ सम्पन्न भयो। यस म्याचमा खरसाङ ट्राफिक गार्डले विद्युत विभागलाई 1-0 5 गोलले पराजित गरी फाइनलमा आफ्नो स्थान पक्का गरेको छ। उसरी नै दोस्रो म्याचमा एयरफोर्सले खरसाङ जूलाई 0-1 एक गोल गरी फाइनलमा प्रवेश गरेको छ। आकाशवाणी खरसाङबाट प्रादेशिक समाचार पूरा भयो।
4: हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौं। समय यस बेला बिहानको ठिक 9:30 भयो। श्रोता प्रस्तुत छ कार्यक्रम गुराँसको।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: आकाशवाणी खरसाङबाट अहिले प्रसारण भइरहेछ कार्यक्रम स्वर माधुरी, जसमा श्रोताहरूले सुन्दै हुनुहुन्छ विविध कलाकारको स्वरमा आधुनिक गीतहरू। त्यसै क्रमलाई जारी राख्दै अब सुनाइरहेछौ यो अघिल्लो आधुनिक गीत मनिला तामाङको स्वरमा।

উঠছে জীবন গড় গড়িয়ে, বাড়ছে বোঝা রোজ, রোজ নামচারে জীবনে কমছে না সে বোঝ। জীবন নির্বাহের ক্ষেত্রে জীবিকার গুরুত্ব অপরিসীম। জীবিকাই আমাদেরকে সংযুক্ত করে সমাজের সাথে। একটি নির্দিষ্ট অঞ্চলের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবেশ সেই অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, সংস্কারের চিত্রপট তৈরি করে। এ যেন এক রঙিন ছায়াছবি। জনজীবন অনুষ্ঠানটির মধ্য দিয়ে আমরা সমাজের বিভিন্ন দিক, যেমন শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন, সেই সংক্রান্ত রঙিন ছায়াছবিকেই আপনাদের সামনে তুলে ধরব। জনজীবন অনুষ্ঠানে আজ আমাদের গন্তব্যস্থল নেপালি বস্তি। শিলিগুড়ি শহর থেকে বেশ কিছুটা দূরে ইস্টার্ন বাইপাস হয়ে নরেশ মোড় থেকে সোজা আমরা এগিয়ে চললাম পূর্ব দিকে। দুই ধারে শালবনের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি বৈকুণ্ঠপুর ফরেস্টের ঠিক কাছাকাছি অবস্থিত নেপালি বস্তিতে। বহু বছর ধরে আমরা নেপালি বস্তি হিসেবেই এই জায়গাটিকে জানি। বেশ কিছু বছর আগে নেপালি সম্প্রদায়ের কিছু মানুষ একত্র হয়ে এখানে বেশ কিছুটা জায়গা নিয়ে কৃষি কাজ শুরু করেন।

0: থেকেই এই অঞ্চলের নাম হয় নেপালি বস্তি। আমরা আজ জনজীবন অনুষ্ঠানটির মধ্য দিয়ে সেই নেপালি বস্তির জনজীবনের চালচিত্র আপনাদের সামনে তুলে ধরব, সেই সাথে তুলে ধরব এই অঞ্চলের সামাজিক পরিবেশকে, শিক্ষা সংস্কৃতিকে। নেপালি বস্তি অঞ্চলটি জলপাইগুড়ি জেলার দাবগ্রাম ফুলবাড়ির অন্তর্গত। আমাদের প্রতিনিধি এই অঞ্চলে এসে এখানকার দীর্ঘদিনের বাসিন্দা বিজয় রায়ের সাথে কথা বলে নিলেন।
1: নমস্কার বিজয়বাবু।
2: নমস্কার।
1: আপনি কতদিন ধরে এই নেপালি বস্তিতে রয়েছেন?
2: কতদিন বলতে আমার মানে বয়স এখন 54 প্লাস, আমি আমার জন্ম এখানে।
1: সেই সময় আপনি কিরকম দেখেছিলেন এখানকার জনজীবন?
2: আমরা এখানে কৃষি নির্ভর, আমরা আমাদের এই এলাকা, আমাদের গ্রামীগঞ্জ কৃষি নির্ভর এলাকা। তখন
1: কৃষি জমি ছিল?
2: হ্যাঁ, আমাদেরও কৃষি জমি ছিল, এখনো আছে, কিন্তু এখন উৎপাদন আমরা করতে পারি না।
1: যেহেতু তখন কি উৎপাদন,
2: তখন আমরা ধান, সিজনে একটু ভুট্টা, কিছুটা ক্ষেত্রে পাট ক্ষেত, আমরা বিশেষ তো ধান সারা জমিনে আমরা ধান লাগাইতাম, বা গোটা গ্রামে যাদের যাদের জমিন ছিল সারা জমিনে ধান গাছ লাগাইতো, কিন্তু বাদবাকি ভুট্টা বা পাট এটা সিজনাল কিছু, এক বিঘা হয়তো দেড় বিঘা, কেউ আধা বিঘা এর মধ্যে করতো, কিন্তু ধান যত জমিন আছে নিজে নিজে সব জমিনে আমরা
1: আবাদ করতো।
2: আনারস আমাদের এখানে হয় না অবশ্য।
1: ভুট্টার কথা জানি যে একটা সময় আমরা নেপালি বস্তিতে আসতাম ভুট্টা কিনবার জন্য, মানে এখানে প্রায় বাড়িতেই ভুট্টার চাষ হতো, তাই তো?
2: এটা অবশ্যই এখনো হয় কিছু কিছু বাড়ি, খুব কম।
1: হ্যাঁ, কি ধান আপনারা এখানে রোপণ করেন?
2: তখনকার দিনে তো আমাদের মানে লোকাল নামে ছিল, মানে মনসারা, লাল ধান, এই ধরনের ধান ছিল, লোকাল নামে মানে পরিচিত ছিল।
1: এখনো সেই ধরনের হয় না?
2: এখন কিছু কিছু মানুষ করে, খুব কম, হয়তো কেউ শখে করে, কেন যে এখন হাতের যা উৎপাত, এবং কিছু মানুষ শখে করে, কিন্তু এখন যেটা বাজারে কিনতে পাওয়া যায় বীজ, সেই ধানগুলাই মানুষ কিছু কিছু খুব কম সংখ্যার মধ্যে।
1: আচ্ছা, তো এখানে আপনি বললেন না যে এখানে হাতির উপদ্রব হয়, হাতি কি এখানে নিয়মিত বেরোয়?
2: এখন মোটামুটি আমার জানতে মোটামুটি 15 বছর ধরে পার্মানেন্টই বলতে গেলে, কোনো ধানের সিজনের দরকার নেই, যে কোনো সময় হাতি বেরোতে পারে বা বাড়ায়।
1: একসঙ্গে কি একজন না দল বেঁধে আসে ওরা?
2: আগে প্রথম প্রথম যখন ধানের চাষ পুরা হইতো তখন আমরা দেখেছি দল বেঁধে আসতো, আর আমরাও কিন্তু মানে এই পাড়া থেকে ওই পাড়া, এই উত্তর থেকে দক্ষিণে, আমরাও কিন্তু সবাই মানে আমরা ছোটাছুটি করতাম, সবাই পাড়া প্রতিবেশী মিলে আমরা তাকে তাড়াইতাম, তখন কিন্তু দল বল নিয়ে আসছে। এখনকার দিনে কেউ খুব একটা দুইটা তিনটা, এখন মানে প্রতিদিনে বাড়ায়, তার জন্য এখন তাড়ানোর জন্য আমার বাড়ির কাছে আসলে পরে আমরাই দুই তিনজন মিলে তাড়াই তাদের, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, এইভাবে তাড়াই, কিন্তু সবসময় তো তাড়ানো সম্ভব নয়।
1: একদম। তারা কি হাতিরা ক্ষতি করছে এখানে এসে?
2: হ্যাঁ, অনেক করে ক্ষতি করছে, বাড়িঘর ভেঙেছে বা স্কুলের ভেঙেছে, এখনো ভাঙে, ওই ধরনের বড় কিছু না হলে পরে কিছু কিছু ক্ষতি করেছে।
1: তো সেই সময় এখানকার জনসংখ্যা কিরকম ছিল আর বর্তমানে জনসংখ্যা কিরকম এই নেপালি বস্তিতে?
2: বলতে গেলে এই 10 বছরের মধ্যে কিছুটা বৃদ্ধি হয়েছে, তাও উল্লেখযোগ্য ভাবে নয়।
1: আচ্ছা, কত ঘর আছে এখানে বসবাস করছেন প্রায়?
2: তখন তো আমরা মোটামুটি 40-50 ঘর ছিলাম, এখন বলতে গেলে আমাদের নেপালি বস্তি মানে আমাদের পাটি খালি যদি হয় 250 ঘর হবে।
1: আচ্ছা, তো বেশিরভাগ মানুষ কৃষির উপরে নির্ভর না অন্যান্য কাজও করেন?
2: আগের দিনে মানুষ কৃষির উপরে নির্ভর ছিল, এখন কিন্তু মানুষ সেটাকে একটু ডাইভার্ট করেছে, যেহেতু পাশাপাশি ফ্যাক্টরি হয়েছে, এবং যারা মানে বিল্ডিং বা রাজমিস্ত্রি এই ধরনের কারিগরির সঙ্গে যুক্ত, তাদের মানুষ এখন বিভিন্ন রকমের পেশা মানুষ যে পায় তাই করে।
1: তা আপনি কি করছেন এখন বর্তমানে?
2: আমি বর্তমানে আমাদের গ্রামে আছে ফারাবাড়ি নেপালি বস্তি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে আমি শিক্ষকতা করি।
1: আচ্ছা, কতদিন ধরে করছেন?
2: আমি এই বিদ্যালয়ে মোটামুটি 21 বছর ধরে করছি।
1: এখানে শিক্ষার হারটা কিরকম?
2: এখানে শিক্ষার হার বলতে শিক্ষার হার এখন ভালোই সংখ্যার মধ্যে আছে, এবং আমাদের এখানে শিক্ষার হার ভালো ছিল বলে 2010 সালে এখানে আমাদের তৎকালীন সরকার এখানে এই স্কুলেই মানে আমাদের প্রিমিসেসে মানে জুনিয়র হাই স্কুল স্থাপনা করেছে। এখন তারপরে যেহেতু জনসংখ্যা সেই ধরনের বাড়ে নাই, তার জন্য আমরা কিন্তু এই ক্লাস 8 থেকে আর 9 10 করতে পারি নাই, যেহেতু বাচ্চা কাচ্চা কম, স্টুডেন্ট কম।
1: আচ্ছা, আর এই এখানকার অভিভাবক যারা রয়েছেন তাদের ছেলে মেয়েরা যারা পড়ে তাদের উৎসাহটা কিরকম দিচ্ছেন অভিভাবকদের মধ্যে? কোনো মিটিং টিটিং হলে তারা আসে?
2: না না, অবশ্যই আসে, কিন্তু এখনকার দিনে আমরা বেশিরভাগ জায়গায় দেখি বাচ্চাদের গার্জেনে বলতে মা মানে বাবা থেকে কিন্তু মায়েরাই বেশি উপস্থিত হয়।
1: আচ্ছা আচ্ছা, আর কতজন স্টুডেন্টস আছে আপনার এখানে?
2: আমাদের এবার গতবার ছিল 72 জন, এবার কমে 64 জন হয়েছে আমাদের মানে প্রাইমারিতে।
1: আচ্ছা, আর এখানে মিড ডে মিলের কি ব্যবস্থা আছে?
2: হ্যাঁ, মিড ডে মিলে আমরা দীর্ঘদিন থেকে আমরা গ্যাসেই রান্না করি, কেন যে যখন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে 200টা স্কুলে পাইলট প্রজেক্ট হিসাবে মিড ডে মিল শুরু হয়, তখন থেকে আমরা পাইলট প্রজেক্ট থেকে আমাদের স্কুল সেই মানে মিড ডে মিলের সুযোগটা পেয়েছে, এবং আমরা এখানে সুষ্ঠুভাবে মিড ডে মিলটা আমরা করতে পেরেছি।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
2: বিশেষ ধন্যবাদ।
1: থ্যাংক ইউ। নমস্কার।
3: নমস্কার,
1: আপনার নাম?
3: অন্দীপ শর্মা।
1: আপনি কি এই নেপালি বস্তিবাই ফাড়াবাড়িতেই থাকেন?
3: অবশ্যই, আমি এখানে ফাড়াবাড়ি নেপালি বস্তিতে থাকি।
1: কতদিন ধরে আছেন এখানে?
3: আমার জন্ম এখানে, আমার বাবারা প্রায় কত 1950-এর তখন থেকে আছেন,
1: মানে 1950 সাল থেকে আপনাদের বাড়ি এই চত্বরে। তখন তো এখানকার অবস্থা কেমন ছিল?
3: তখন তো আমি তো অত জানি না, আমি জানলাম যে আগে তো ছিল না, আগে টোটাল এখানে খেতি ছিল,
1: পুরো খেতি ছিল।
3: এখন কিন্তু কনস্ট্রাকশন হয়ে গেছে অনেক, বাড়িঘর হয়ে গেছে, ফ্যাক্টরিজ হয়ে গেছে।
1: আচ্ছা, আপনি যখন ছোট ছিলেন এই অঞ্চলটা যখন ঘুরে বেড়াতেন, তখন এখানে লোক সংখ্যা কেমন ছিল আর এখন লোক সংখ্যা কত আছে?
3: আগে তো ছিল না, আগে অনেক কম ছিল, অনেক ফাঁকা ছিল জমিগুলা, কিন্তু এখন বাইরে থেকে লোক আসে, সব এখানে বাড়িঘর করে অনেক পুরা ডেন্স হয়ে গেছে এখন।
1: আচ্ছা, এখন জনসংখ্যা কিরকম এখানে?
3: কত অ্যাপ্রক্স 1200 ভোটার্স আছে, সেজন্য এখন লেডিস সবাই ফ্যাক্টরিতে কাজ করে, আর জেন্টস এই যে লেবার আর মিস্ত্রি কনস্ট্রাকশন কাজে সব ইয়োগ করেন, আর কয়েকজন আছেন যে ড্রাইভিং ও করেন।
1: আচ্ছা আচ্ছা, তো নামটাই নেপালি বস্তির নামটা কেন হলো একটু যদি বলেন?
3: নেপালি বস্তি নামটা যে আগে এই গ্রামে যখন বস্তি এখানে স্থাপন হয়েছে, আগে তো ফরেস্ট ছিল, তখন কিন্তু শুধু 3-4 জন নেপালি আছে এখানে, ওইটা ঝর্ণি করে ওইটা সাফ করে, সেজন্য নামটা হয়েছে ফাড়াবাড়ি, আর নেপালি বস্তি এখানে আছে। আর সঙ্গে সঙ্গে ছিল ওই যে আপনার আদর্শপল্লী যে এখন আছে ওখানে ছিল, ওইটাও ফাড়াবাড়ি ছিল, কিন্তু তো ওই এরিয়াতে বেঙ্গলি ছিল আর এই পাশে সবাই নেপালি ছিল, সেজন্য নামটা হয়েছে নেপালি বস্তি।
1: আচ্ছা আচ্ছা, আপনি কি করছেন?
3: আমি এখন এই স্কুলে টিচিং করি, ফাড়াবাড়ি নেপালি জুনিয়র হাই স্কুলে।
1: জুনিয়র স্কুলে আপনি?
3: অ্যাজ এ ভলান্টিয়ার টিচার।
1: অ্যাজ এ ভলান্টিয়ার টিচার। আপনারা এখানে যে সরকারি সুযোগ সুবিধা সেগুলো পাচ্ছেন নিয়মিত?
3: এখানে ওই ধরনের কাজ যে হয়তো ওই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ওইটা আসছিল, কয়েকটা আসছে, কিন্তু আমাদের যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের, আমরা তো শিলিগুড়ির কাছে, দার্জিলিং ডিস্ট্রিক্টের কাছে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট হলো জলপাইগুড়ি, সেজন্য সেন্টারটা থেকে অনেক দূরে পড়ে যাচ্ছি আমরা। যেহেতু আসছে অনেক ধরনের আছে স্কিম, কিন্তু টোটাল কমপ্লিটলি পাওয়া যায় না এখানে, একটু লেট করে হয়, সবকিছু হয় কিন্তু একটু কম করে, একটু লেট করে হয়।
1: আর রাস্তাঘাটের অবস্থা কিরকম?
3: রাস্তাঘাটের তো অবস্থা এখন কয়েক কিলোমিটার হয়েছে রাস্তা, কিন্তু আগে কিছুই ছিল না, আর শুধু মেনমেনটাই আছে ভিতরে, তো আপনি ঘুরে দেখতে পারেন যে অনেক গাড্ডা আছে আর কনস্ট্রাকশন। আর গ্রামের মেন সমস্যাটা হয়েছে ফরেস্টের এরিয়া না, চারদিকে ফরেস্ট আছে, এখন এই গ্রামে কি হচ্ছে যে ফরেস্ট ওইটা পারমিশন দিচ্ছে না রাস্তার জন্য, তার জন্য রাস্তার অসুবিধা অনেক আছে।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার, ধন্যবাদ।
0: বিজয়বাবুর সাথে কথা বলার ফাঁকেই আমাদের এই আলাপচারিতায় এসে উপস্থিত হলেন অন্দীপ শর্মা। তার সাথে কথা বলে জানলাম 1950 সাল থেকে তার পূর্বপুরুষরা রয়েছেন এই অঞ্চলে, এবং সেই সাথে আরো জানলাম নেপালি বস্তির নানা অজানা ইতিহাস। নেপালি বস্তির জনবসতি দিনের পর দিন বৃদ্ধি পাওয়ার ফলে এখানকার মানুষের জীবিকারও প্রসার ঘটছে। বেশ কিছু মানুষ সেই জীবিকা নির্বাহের কারণ হিসেবেই বাড়ির সামনে দোকান দিয়েছেন। তেমনই একজন মহিলা দোকানির সাথে আমাদের প্রতিনিধি এবারে কথা বলে নিলেন।
1: নমস্কার।
4: নমস্কার,
1: আপনার নাম?
4: রাধা ছেত্রী।
1: আচ্ছা, আপনার এটা কিসের দোকান?
4: এটা মতিখানা, সবজি আছে, সবকিছু পাওয়া যায় এখানে।
1: বাহ, তো এই দোকানটা আপনি কতদিন ধরে দিয়েছেন?
4: 5-6 বছর হয়ে গেছে।
1: 5-6 বছর। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন?
4: আমার তো জন্ম এখানে।
1: তাও কত বছর হলো?
4: আমার 40।
1: 40 বছর। তো সেই সময় এখানকার পরিবেশ কেমন ছিল?
4: তখন তো কিছু লাইন ছিল না, ব্রিজ ছিল না, আমরা হাইটে হাইটে স্কুল যাইতাম নদী পার করে। এখন তো সব সুবিধা, বাড়ি বাড়ি গাড়ি আছে, সবাই টোটো দিয়ে দিয়ে যায়, কেউ স্কুটি দিয়ে, এখন তো পুরো সুবিধা।
1: আচ্ছা, সেই সময় লোক সংখ্যা কেমন ছিল?
4: এখন তো একদম কম ছিল, দূরে দূরে বাড়ি ছিল, এখন তো পুরো বাড়ি অনেক হয়ে গেছে, লোকজন অনেক বেশি।
1: এখন বর্তমানে লোক সংখ্যা কিরকম?
4: অনেক বেশি লোক, বাঙালি নেপালি
1: কোথা থেকে আসে মানুষ কিনতে?
4: এই গ্রামে
1: গ্রামেরই সব। আপনার পরিবারে কে কে আছে?
4: আমি আমার দুই মেয়ে আর আমার দুজন।
1: আচ্ছা, তো তারা কি করে?
4: আমার মেয়ে একজন কলেজ পড়তেছে, ছোটটা স্কুলে পড়তেছে।
1: স্কুলে পড়ছে। এখানে আপনারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান? সামনেই তো ফরেস্ট, কাজে
4: হাতি
1: বের হয়।
4: ঘর টর ভাঙে দেয়, সব গাছ টাছ ভাঙে, অনেক ক্ষতি করে। এখন কেউ ধান লাগায় না, সব ধান মকই সব খায় শেষ।
1: এই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো সহযোগিতা করে না?
4: ওই কোনো করে না, ওরা দিবে বলে ফর্ম ফিল আপ করে দেওয়া বলে ফর্ম ফিল আপ করে দিবে না, টাকাই দিবে না। এখন পর্যন্ত আমি জানি না আমাদের কত ই নষ্ট করছে, আমাদের হাতে তো টাকা আসেনি, অন্যদের আসে আসছে না কি ওইটা তো জানি না।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
4: নমস্কার।
0: এই আলাপচারিতার মাঝেই আমাদের চোখে পড়ল বেশ কিছু মহিলা বন থেকে মাথায় কাঠ সংগ্রহ করে বসতির দিকে এগিয়ে আসছেন। তাদের সাথে কথা বলে জানলাম এভাবে বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে সেগুলো টুকরো টুকরো করে কেটে বিক্রি করা কিংবা তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করাই তাদের প্রধান কারণ।
1: আচ্ছা, আপনার নাম?
5: আমার নাম ধনমায়া মঙ্গর থাপা।
1: থাপা, আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে এখানে এখন বিশ্রাম করছেন, তো দেখছি কাঠ নিয়ে এসে কাঠ কোথা থেকে নিয়ে এলেন?
5: এ তিনটা নদী পার হইতে লাগবে, একদম টেপা।
1: আচ্ছা, খুব খুবই তো কষ্ট। এত
5: দিদি,
1: আপনার নাম?
6: আমার নাম বৃষ্টি।
1: বৃষ্টি কি?
6: রায়।
1: বৃষ্টি রায়। তো আপনিও কি এই কাঠ নিয়ে আসার কাজ করেন?
6: এইগুলোই করি।
1: কত মানে কদিন কতদিন ধরে করছেন এই কাজ?
6: এই তো হলো আমাদের যতদিন এখানে বাসিন্দার, আমরা বাসিন্দার এখানেই, এখানে করেই খাই, এগুলো করেই খাই আমরা।
1: আচ্ছা, এগুলো কি আপনারা নিয়ে গিয়ে আবার কি বিক্রি করেন?
6: সেটা বেচতে হবে, না বেচলে খাবো কি?
1: আচ্ছা, সপ্তাহে কদিন করে এরকম কাজ করেন, কাঠ নিয়ে আসেন?
6: এ কোন কোন দিন যাই, কোন দিন যাই না, হঠাৎ মঠাৎ যাই।
1: আচ্ছা, এই যে কাঠগুলো নেন তখন কি গাছ কেটে নেন নাকি না, এগুলো কিভাবে নেন?
6: না না, এটা বাবা ভাঙা, ঝড়ে ভাঙা।
1: আচ্ছা, একদম নেই, সেগুলো কুড়িয়ে কুড়িয়ে নেন?
6: হ্যাঁ, কুড়িয়ে কুড়িয়ে নেই।
1: আচ্ছা, তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু বলে না?
6: সেটা বলবে, দেখলে তো বলবেই, আনতে দিবে না।
1: তো এই যে আপনি কাজ করছেন, এটা করে কি কাঠ বিক্রি করে তারপরে কি আপনি পয়সা উপার্জন করে সেটাতে সংসার চলে?
6: এগুলো দিয়ে তো সংসার চালাই, সংসার কি একটা একজনের কামাই দিয়ে কি হয় সংসার? মানে স্বামী স্ত্রী দুই বউকে কাজ না করলে তো আমাদের সংসার চলবে না, না দুই বউকে করতে হয় কাজ।
1: আচ্ছা, আপনার বাড়িতে ইলেকট্রিক আছে?
6: হ্যাঁ, ইলেকট্রিক আছে।
1: সরকারি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন?
6: সরকারি কিছুই দেয়নি আমাদের, কোনো সুবিধাই পাই নাই। হ্যাঁ,
1: প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছেন?
6: না না না।
1: বাড়ি ঘর আপনার অবস্থা কি, পাকা বাড়ি না কাঠের বাড়ি?
6: এরকম নিচে পাকা আর গাছে হাবো বালতিন।
1: ঠিক ঠিক ঠিক আছে, আপনাকে নমস্কার, ধন্যবাদ।
0: ধীরে ধীরে নেপালি বস্তির জনসংখ্যা ক্রমাগত বেড়ে ওঠার ফলে এখানে গড়ে উঠেছে ফরাবাড়ি জুনিয়র নেপালি হাই স্কুল। এই অঞ্চলের ছেলেমেয়েরা এখানে পড়াশুনো করেন। কথা হলো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে।
1: আমরা পেয়ে গেছি এই হাই স্কুলের প্রধান শিক্ষক দীপ নারায়ণ রায়কে, তার সঙ্গে আমরা কথা বলবো। নমস্কার।
7: নমস্কার।
1: এই যে নেপালি বস্তিতে বা এই ভাড়া বাড়িতে যে আপনাদের স্কুলটা, এই স্কুলটা কতদিন ধরে স্থাপিত, মানে কত বছর হলো?
7: আপনার এস্টাবলিশ হচ্ছে 2010-এ, তারপর রানিং হচ্ছে 2011 থেকে, অনেকটা অনেকটা বছর হয়ে গেছে। আমি অ্যাপয়েন্টমেন্ট হয়েছি 2013 থেকে।
1: আপনি দীর্ঘদিন ধরে এই স্কুলে আছেন, তো এই নেপালি বস্তি বা এই ভাড়া বাড়িতে একটা সময় কিরকম ছিল, এখানকার পরিবেশ, এই অঞ্চলের মানুষজন বা জনসংখ্যা কেমন ছিল আর এখন কেমন দেখছেন?
7: না, আমি

0: যেহেতু নেপালি স্কুল, এখান থেকে তারা কৃষ্ণমায়া স্কুলে যাচ্ছে, যে এই যে ছেলে মেয়েরা তারা কি রেগুলার স্কুলে আসে?
1: আমার নেপালি মোটামুটি ভালো, 90 প্লাস অ্যাটেন্ডেন্স থাকে।
0: আচ্ছা, আপনারা এখানে সরকারি ব্যবস্থাপনায় যে মিড ডে মিল সেগুলো ব্যবস্থা আছে, কি খাওয়াচ্ছেন তাদের?
1: মিড ডে মিলে 100% যে মেনু হিসাবে গভর্নমেন্ট থেকে মেনু দেওয়া আছে ওই হিসাবে আমরা খাওয়া দাওয়া করি।
0: কি ধরনের খাবার খাওয়া?
1: খাবার একদম ভালো গুণমাত্রা, যে কোনো সময় গভর্নমেন্ট এসে চেক করতে পারেন, গভর্নমেন্ট গার্জেন এসে চেক করতে পারেন, ভালো খাওয়া দাওয়া।
0: এখানকার জনসংখ্যা কিরকম?
1: আপনার নেপালি টোটাল, নেপালি আমি যদি বলি, নেপালি আপনার 200 ঘর কাছাকাছি আছে, 200 বাড়ি।
0: আপনি কি বার্তা দেবেন এই অঞ্চলের মানুষদেরকে একজন শিক্ষক হিসেবে?
1: আমি চাই গভর্নমেন্ট স্কুলে আপনারা আসুন, স্কুল মানে যেভাবে গভর্নমেন্ট স্কুল আছে, আপনার কপাল ভালো, একটা কাছে একটা জুনিয়র স্কুল আছে, ভবিষ্যতে হাই স্কুল হতে পারে, আপনার সবাই আসুন আর স্কুলে যত সম্ভব বাচ্চারা দেন, আর তাকে আমরা স্কুলকে বাড়াইতে পারি, আগে নিয়ে যেতে পারি, হাই স্কুল অবধি নিয়ে যেতে পারি। ডেভেলপমেন্ট নিশ্চয়ই হবে, ডেভেলপমেন্টের জন্য আপনার সবাইকে অনুরোধ করি, আপনারা একটু অ্যাডমিশন করান।
0: ধন্যবাদ এবং নমস্কার।
1: থ্যাংক ইউ।
0: নমস্কার।
2: নমস্কার,
0: আপনার নাম?
2: হাবিব চৌধুরী।
0: কতদিন ধরে পড়াচ্ছেন?
2: আমি 2022 সালে এই স্কুলে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলাম।
0: আচ্ছা, তো কি কাজ আপনার?
2: আমার প্রধানত কাজ হচ্ছে বাচ্চাদের কম্পিউটার শেখানো।
0: যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই স্কুলে আছেন, সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষদের সম্পর্কে একটু বলুন।
2: আশেপাশে বা এই অঞ্চলে যে মানুষগুলো রয়েছে তারা ভীষণ সাপোর্ট করে, এমনি স্কুলের ব্যাপারে অনেক আমাদের হেল্প করে। জেনারেলি আমরা বিভিন্ন রকম যখন মিটিংগুলো রাখি স্কুল রিলেটেড, তারা হেল্প করে, সাপোর্টিভ আছে, মানে আশেপাশে অঞ্চলে মানুষগুলো ভালো আছে,
0: খুব ভালো। আর ছেলে মেয়েদের মধ্যে কম্পিউটার শেখার আগ্রহটা কেমন দেখছেন?
2: বাচ্চাদের মধ্যে তো কম্পিউটার শেখার আগ্রহটা ভীষণ, মানে ভীষণ রকমের, মানে ওদের যদি কম্পিউটার ক্লাসের কথা বলা হয় যে এখন প্র্যাকটিক্যাল নেব, তো সাথে সাথে ওরা মানে কম্পিউটার ল্যাবের দিকে দৌড়ে ছুটে চলে আসে, তো বোঝা যায় ওদের আগ্রহ ঠিক কতটা। আর একটা জিনিস যখন শেখানো হয় আবার জানতে চায় স্যার এরপরে কি হবে, এরপরে কি হবে, অর্থাৎ ওদের মধ্যে অনেক বেশি উৎসাহ দেখা যায়, সেটা খুব ভালো লাগে পড়াতে। কিন্তু স্কুলটা যেহেতু রাস্তার নিকটবর্তী, তো আমাদের স্কুলে একটা বাউন্ডারির প্রয়োজন আছে যথেষ্ট, যেটা থাকলে পরে আমাদের আশেপাশে বাচ্চাগুলো আছে, নিরাপত্তা একটা ব্যাপার থাকে, বাচ্চাগুলো মাঝে মাঝে রাস্তায় দৌড়ে যাওয়া ছোট,
0: ঠিক
2: এই ব্যাপারটা আমাদের দেখতে লাগবে।
0: এটা হচ্ছে আপনাদের একটা স্কুলের বিষয়। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
2: থ্যাংক ইউ। নমস্কার।
3: নেপালি বস্তি অঞ্চলে জীবিকা নির্বাহের বিভিন্ন উপায়ের মধ্যে অন্যতম একটি হলো কারখানা। এই অঞ্চলে গড়ে উঠেছে এমনই কিছু ছোট বড় কারখানা, সেই কারখানায় কর্মরত এই অঞ্চলের বহু মানুষ। আমাদের প্রতিনিধি এবারে কথা বললেন এমনই একজন কারখানার মালিকের সাথে।
0: নমস্কার।
4: নমস্কার।
0: আচ্ছা সুমিত বাবু, আপনার এই যে কারখানাটি, এটা কিসের কারখানা?
4: এটা প্লাস্টিক প্যাকেজিং এর, যেরকম গার্বেজ ব্যাগ, মিনারেল ওয়াটার প্যাকেজিং এর জন্য শ্রিঙ্ক র‍্যাপ, HM লাইনার যেগুলো লাগে চায়ের ফ্যাক্টরিতে চা প্যাকেজিং করার জন্যে, এরকমই বিভিন্ন রকমের জিনিস। তারপরে কম্পোস্টেবল ক্যারি ব্যাগ, যেটা ভুট্টার দিয়ে তৈরি হয়, প্রো নেচার কনশিয়াস অ্যাক্টিভিটি, তো এগুলো নিয়েই আমাদের ফ্যাক্টরি।
0: আচ্ছা, কতদিন ধরে করেছেন এটা?
4: এটা প্রায় 2 বছর মতন হলো আমরা এই ফ্যাক্টরিটা চালু করেছি।
0: এই অঞ্চলের ছেলে মেয়েরাই কি আপনার এখানে ইনভলভ রয়েছেন?
4: হ্যাঁ, মোটামুটি বলতে গেলে আমরা যখন 2 বছর আগে চালু করি তখন আমাদের একটা মেশিন নিয়েই চালু করি, তখন হয়তো আমাদের 7-8 জন ছিল।
0: আচ্ছা,
4: আর স্পেশালাইজড যারা অপারেটর তারা তো বাইরের থেকেই আসা, কিন্তু লেবার, হেল্পার, এরা যারা প্যাকিংয়ের জন্যে, ঠিক আছে, তো এরা সব এই অঞ্চলের লোকেদের থেকেই আমরা মানে এরা এসে এখানে চাকরি পায়। এখন মোটামুটি 45 জন আছে আমাদের ফ্যাক্টরিতে, আর তাদের মধ্যে বলতে গেলে 25 জন এই এলাকার লোকজনই যারা এখানে চাকরি পেয়েছে, আর তারা খুবই মন লাগিয়ে কাজ করছে, আর এবং ওরা খুবই কৃতজ্ঞ জাহির করেছে আমাদের কাছে এই ফ্যাক্টরিটা খোলার পর থেকে।
0: এখানকার জনসাধারণ আপনাকে কতটা সহযোগিতা করছেন?
4: ওরা প্রত্যেকটা জিনিসেই আমাদের অনেক কোঅপারেশন দেখায় এখানে। নট জাস্ট এদেরকে যে এমপ্লয়মেন্ট দিয়েছি আমরা এটা না, এখানে কনস্ট্রাকশনের সময়ও যারা লোকাল এখানে লেদের কাজ বলুন, কিংবা ফ্যাক্টরির গ্রিলের কাজ বলুন, কিংবা কনস্ট্রাকশনের কাজ বলুন,

0: এরা বিজনেসেস গুলো যেগুলো ছোট ছোট বিজনেসেস আছে তাদেরও অনেক কাজ পেয়েছে, ট্রাস্ট গুলো বানানোর জন্য যে লেবার গুলো লাগে সেগুলো আমরা সব লোকাল ভেন্ডার মানে এই নেপালি বস্তির ভেন্ডারদেরই দিয়েছি, যে এতটা সাপোর্ট আমরা এই লোকাল জায়গা থেকে পাবো যেখানে মানে সত্যি বলতে দূর দূর অঞ্চল অব্দি খালি গাছপালাই দেখা যায়।
1: এখানকার রাস্তাঘাট কিরকম এবং আপনার কতটা সুযোগ সুবিধা হচ্ছে?
0: রাস্তাঘাটের দিক দিয়ে সত্যি বলতে যখন আমরা শুরু করেছিলাম তখন সবই এখানে কাঁচা রাস্তা ছিল, কাঁচা রাস্তা হওয়াতে আমাদের গাড়ি যেগুলো মানে এখানে বলতে গেলে মানে হ্যাঁ 16 চাকার গাড়িও এসেছে, তারপরে 24 চাকার গাড়িও এসেছে, ঠিক আছে, কিন্তু তখন সব কাঁচা ইসেতেই এসেছিলো, কিন্তু এখন পঞ্চায়েত অনেক কোঅপারেশন দেখিয়েছে এখানে, আমাদের ফ্যাক্টরির সামনে রাস্তা একদম তৈরি হয়ে গেছে, এখন ওয়েল কানেক্টিভিটি রয়েছে রাস্তার, তাতে কোনো মানে প্রবলেম আমাদের অ্যাকসেস ফেস করতে হয় না। আর এখানে ডেভেলপমেন্ট খুবই দ্রুত গতিতে এগোচ্ছে বলতে গেলে।
1: এই অঞ্চলের মানুষদের আপনি কী বার্তা দেবেন?
0: এটাই আমরা চাই যে ওরা আরও কোঅপারেট করুক এখানে, মানে আমরা এখন একটা বড় প্রজেক্ট এখানে হচ্ছে শুরু, এখানে একটা স্কুল খোলার একটা প্রকল্প চালু আছে, ওটা নিয়ে এখানকার লোকাল লোকেরা খুবই এক্সাইটেড, কেন কি আরও বেশি এখানে মানে কাজ করে সুবিধা
1: এবং শিক্ষারও অনেকটা উন্নতি।
0: কারেক্ট কারেক্ট কারেক্ট।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: থ্যাংক ইউ ভেরি মাচ।
1: নমস্কার।
2: নমস্কার।
1: আচ্ছা, আপনার নাম?
2: কুশপাল।
1: আপনার এই ফ্যাক্টরিটা নেপালি উপস্থিতি এর হয়েছে, এটা কতদিন ধরে করেছেন?
2: এটা হয়েছে 2017 সালে।
1: তো এখানে আপনারা কি কি উৎপাদন করছেন?
2: শুধু আলমারি হয়।
1: আচ্ছা, আলমারিটা কি কি ধরনের সাইজের হচ্ছে?
2: 3 পাল্লা 2 পাল্লা এই সব।
1: এখানে যারা কাজ করছেন তারা কি এই
2: লোকাল? সব লোকাল লোকই আমাদের।
1: কতজন কাজ করছে?
2: মোটামুটি 30-35 জন লোক কাজ করে।
1: সব এখানকার?
2: এখানকার।
1: তাদেরকে কি হিসেবে আপনি বেতন দিচ্ছেন?
2: এটা সব মায়না হিসেবে আছে।
1: সব মায়না হিসেবে?
2: মায়না।
1: কিরকম মায়না আছে?
2: 8,000, 10,000, 15,000 যেরকম কাজের ওই হিসেবে।
1: এই যে যুবকরা কাজ করছে তাদের তাদের কিরকম লাগছে কাজ করে?
2: ভালো, অনেকদিন হলো 5-7 বছর হলো তো কাজ করে যাচ্ছে এরা আমাদের এখানে। টেবিল টেবিল সব এরা চালায় এখান থেকে, এখানে কাজ রোজগার।
1: তো একটা সময় আপনি যখন এই ফ্যাক্টরিটা করেছিলেন সেই সময় এখানকার জনবসতি কেমন ছিল আর এখন কিরকম দেখছেন?
2: কি আগে তো একটু ই হয়েছে, এখন জনবসতি দেখি না, সব ফ্যাক্টরি ফ্যাক্টরি হয়ে গেছে।
1: কি কি ফ্যাক্টরি হয়েছে আপনার স্টিল ছাড়া?
2: এখন সব অনেকগুলো হয়েছে, আলমারি কারখানা আছে, অনেক প্লাস্টিক আছে, অনেক তারপরে অন্যান্য কারখানাও আছে এগুলো সব।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
2: নমস্কার। নমস্কার।
1: আচ্ছা, আপনার নাম?
3: আমার নাম টুবাই রায়।
1: আচ্ছা, আপনি নেপালি উপস্থিতি কতদিন ধরে আছেন?
3: নেপালি বস্তিতে আমার জন্মই এখানে,
1: মানে আপনার বাবা মা সবাই এখানে থাকে?
3: সবাই এখানে।
1: আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে?
3: বাবা আছে, মা আছে, দাদা আছে, বৌদি আছে।
1: আচ্ছা, আপনি এখন বর্তমানে কি করছেন?
3: এখন তো বর্তমানে আমাদের এই নেপালি বস্তিতে একটা প্লাস্টিক কারখানা হয়েছে, ওখানেই কাজ করছি।
1: কত বছর ধরে কাজ করছেন?
3: তাও বছর তিনেক।
1: কিরকম পান আপনি পয়সা?
3: মান্থলি 10,000 টাকার মতন হয়ে যায়।
1: আচ্ছা, এই যে ফ্যাক্টরি হয়েছে এখানে আরো অনেক ফ্যাক্টরি হয়েছে, তাই এতে আপনাদের কি সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে?
3: না, নিশ্চয়ই সুবিধা হয়েছে, কারণ কাজের জন্য আমাদেরকে শহরে যেতে লাগতো, একটু বাড়ির আশেপাশে এই কাজটা পাওয়াতে সুবিধাই হয়েছে।
1: এই কাজ করতে আপনার কেমন লাগে?
3: ভালোই লাগছে।
1: হ্যাঁ, তো এই নেপালের বস্তিতে আগে কিরকম ছিল এখানকার পরিবেশ আর এখন কেমন?
3: না, আগে তো জন মানুষজন অত বেশি ছিল না, তাও মোটামুটি এখন তো ভালোই লোকজন আছে এখানে।
4: এভাবেই পাহাড় ও সবুজে ঘেরা নেপালি বস্তিতে পুরোটা দিন কাটিয়ে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে যখন আমরা বাড়ির পথ ধরেছি ঠিক তখনই আমাদের কানে ভেসে এলো শিশু কণ্ঠে নেপালি গান। সেই শিশু শিল্পীর সুরের মাদকতায় হারিয়ে গেলাম আমরা কিছুক্ষণের জন্য। খুঁজতে খুঁজতে ঠিক পৌঁছে গেলাম তার কাছে। মেয়েটির নাম প্রজাতা থাপা। সে এই অঞ্চলের জুনিয়র নেপালি হাই স্কুলে পড়াশুনো করে। জানলাম পড়াশুনোর পাশাপাশি দরাজ গলায় নেপালি লোকসঙ্গীত গাইতে ভালোবাসে প্রজাতা।
1: তো আমরা শুনেছি তুমি গান করো নেপালিতে, একটা তাহলে আমাদের একটু আমাদের শোনাও।
5: অবশ্যই,
1: শুরু করো।

0: लोकलहरी कार्यक्रममा श्रोताले यतिन्जेल सुन्दै हुनुहुन्थ्यो राधिका प्रधानको शर्मा लोकगीत। साजमा संगति दिने कलाकारहरू सारङ्गीमा अध्ययन राई, मर्चङ्गामा प्रेम गान्धर्व, बाँसुरीमा पदम बराइली, मादलमा इन्द्र सिंह, तबलामा प्रवीण खाती अनि किबोर्डमा राजु सुन्दास। अब अघिल्लो कार्यक्रम हामी प्रस्तुत गर्न लागिरहेछौँ सुरसङ्गम। यसमा आज हजुरहरूले सुन्नुहुनेछ नवीन सेवाको आवाजमा केही आधुनिक गीतहरू। यस गीतको प्रस्तुति अघि हजुरहरूलाई यो सन्देश।
1: অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: অবসন্ন নবীন সেবা কো আওয়াজ মা আধুনিকী।

0: सम्मानमा निर्माण गरिएको स्मारक, परमवीर चक्र प्राप्त गरेका 21 वीर सैनिकको अर्धको प्रतिमा पनि राखिएको छ। प्रधानमन्त्री मोदीले मन की बात कार्यक्रममा राष्ट्रिय युद्ध स्मारक देशका वीर सैनिकहरूको साहस र बलिदानको प्रतीक भएको बताउनु भएको थियो। उहाँले थप भन्नुभएको थियो,
1: दिल्ली के दिल यानी वो जगह जहां पर इंडिया गेट और अमर जवान ज्योति मौजूद है, बस उसके ठीक नजदीक में यह एक नया स्मारक बनाया गया है। राष्ट्रीय सैनिक स्मारक स्वतंत्रता के बाद सर्वोच्च बलिदान देने वाले जवानों के प्रति राष्ट्र की कृतज्ञता का प्रतीक है। राष्ट्रीय सैनिक स्मारक की पहचान एक ऐसे स्थान के रूप में बनेगी जहाँ लोग देश के महान शहीदों के बारे में जानकारी लेने, अपनी कृतज्ञता प्रकट करने, उन पर शोध करने के उद्देश्य से आएंगे। यहाँ उन बलिदानियों की कहानी है जिन्होंने देश के लिए अपने प्राण न्योछावर कर दिए ताकि हम जीवित।
0: आर्थिक मामिला सम्बन्धित मन्त्री परिषद समितिले 2027-28 को बजार सिजनका लागि सबै तोकिएका समर्थन मूल्य बढाउने निर्णय गरेको छ। किसानलाई उत्पादनको उचित मूल्य सुनिश्चित गर्न मूल्य वृद्धि गरिएको सूचना तथा प्रसारण मन्त्री अश्विनी वैष्णवले बताउनुभयो। मन्त्री परिषदले दिल्ली प्रहरीको यातायात व्यवस्थापन प्रणाली तथा हरित ऊर्जा कोरिडोरको तेस्रो चरणलाई पनि स्वीकृति दिएको छ। अन्त्यमा मुख्य समाचार,
2: खबर पढ्छु पार्थप्रतिम मित्र। प्रथमे विशेष विशेष खबर। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোক সেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে আগামীকাল সারা দেশে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য ছাড়পত্র ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। দুবাই থেকে ইসরায়েলগামী বিমানে ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র ডেভিড মিনসার বলেছেন, ফ্লাই দুবাই বিমানের ছিনতাইয়ের চেষ্টার ঘটনা আমেরিকার 11 সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সদৃশ্য রয়েছে। এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে হকির ফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ ইউপিএসসি শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দেশ পুনর্গঠনের লক্ষ্যে এই ইস্পাত কঠিন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেন।
3: আজাদি কে বাদ উনকে সামনে কেবল এক দেশ কো আজাদ রাখনে কি চুনৌতি নাহি থি, উনকে সামনে এক রাষ্ট্র কো চালানে কি কি চুনৌতি ভি থি। राष्ट्र के पुनर्निर्माण के लिए जिस स्टील फ्रेम की जरूरत थी, वो स्टील फ्रेम सरदार वल्लभ भाई पटेल ने दिया। उन्होंने इस संस्था को आजाद भारत का एक प्रमुख स्तंभ बनाया।
2: প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রযুক্তি এবং প্রজন্ম বদলে গেলেও এই সংস্থার উপর মানুষের আস্থা অবিচল রয়েছে। তিনি জনপরিষেবায় অনুপ্রাণিত যুব সম্প্রদায়কে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়ে আসার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
3: আমি अपने सिलेक्शन पैरामीटर्स और रिक्रूटमेंट प्रोसेस को भविष्य की जरूरतों के अनुरूप बनाना होगा। हमें ऐसे युवाओं को पब्लिक सर्विस में लाना होगा जो पब्लिक ऑफिस से नहीं पब्लिक सर्विस से आकर्षित हो। इसलिए जरूरी है कि रिक्रूटमेंट की परीक्षा सिर्फ यह न परखे कैंडिडेट कितना जानता है, बल्कि वो यह भी देखे युवा सिविल सर्विसेज में आना क्यों चाहता है।
2: প্রধানমন্ত্রী বলেছেন, দেশ দ্রুত গতিতে সংস্কারের পথে এগিয়ে চলেছে, তাই দেশের প্রয়োজন অনুযায়ী সংস্কারের লক্ষ্যে পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলিকেও কাজ করতে হবে। পরীক্ষা শুধুমাত্র একটি অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা উচিত নয়, কারণ এর সঙ্গে যুব সমাজের ভবিষ্যৎ জড়িত বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, কয়েক মাসের সামান্য বিলম্ব যুব সমাজের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, তাই পরীক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট সময়সীমা মেনে চলার নীতি অনুসরণ করা প্রয়োজন। 2047 সালের ভারত বর্তমানে ভারতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে বলে তিনি জানান। তিনি বলেন, সেই সময় ভারত আরো বেশি নগরকেন্দ্রিক হবে এবং গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান আরো কমবে। বিশেষ করে যুব সমাজ সহ দেশের নাগরিকদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনেক বেড়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, আগামী 20 থেকে 25 বছর দেশের প্রতিটি নাগরিক এবং প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসেবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন। বন্যপ্রাণ সপ্তাহ 2026 উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী বলেন, বন্যপ্রাণীদের এবং তাদের বিচরণ সুরক্ষার জন্য নাগরিকদের কাজ করতে আহ্বান জানান। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে বন্যপ্রাণীদের যাতায়াতের করিডোর এবং তাদের বিচরণ ক্ষেত্রের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখা প্রয়োজন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে সহযোগিতায় দেশের বিভিন্ন বনাঞ্চল সংলগ্ন বন্যপ্রাণীদের করিডোর চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী আজ কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের লেখা ভারতের বিশ্ব পর্যটন মানচিত্রে উত্থান সংক্রান্ত একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি ওই বার্তায় বলেন, পর্যটন ক্ষেত্রে এই অগ্রগতি স্থানীয় ব্যবসায়ী, পর্যটন গাইড, কারিগর এবং বিভিন্ন সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ তৈরি করছে। তিনি বলেন, পর্যটনের পরবর্তী পর্যায়ে স্থায়িত্বকে মূল ভিত্তি করে ভারত তার সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনাকে যুক্ত করছে এবং পর্যটকদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা তৈরি করছে। মহাত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষে আগামীকাল সারা দেশে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হবে। এই গ্রামসভায় প্রশাসনিক ব্যবস্থার সংস্কার, পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করা, জনপরিষেবার মানোন্নয়ন এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই বিশেষ গ্রামসভার মাধ্যমেই সবকি যোজনা সবকা বিকাশ জনগণের পরিকল্পনা অভিযান 2026-27 সূচনা হবে। এই অভিযানের আওতায় অংশগ্রহণমূলক ও তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলি 2027-28 অর্থবর্ষের জন্য গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা তৈরি করবে। উল্লেখ্য, 2018 সাল থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই জনগণের পরিকল্পনা অভিযান শুরু হয়। এর মাধ্যমে পঞ্চায়েতগুলি সমন্বিত অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা তৈরি করে আসছে। 2,55,000-এরও বেশি গ্রাম পঞ্চায়েত এই গ্রাম স্বরাজ পোর্টালে তাদের পরিকল্পনা তৈরিও আপলোড করে থাকে। কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। সংশোধিত নির্দেশিকায় লক্ষ্য হল জাতীয় মহাসড়কে টোল আদায়ের ব্যবস্থা আরও সহজ, স্বচ্ছ এবং ব্যবহারযোগ্য করে তোলা। নির্দেশিকা অনুযায়ী দিব্যাঙ্গদের ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি ও নির্মিত যানবাহন এবং দিব্যাঙ্গজন মালিকানা শ্রেণীতে নথিভুক্ত যানবাহনের জন্য ছাড়পত্র ফাস্ট্যাগ ইস্যু করা হবে। বৈধ শংসাপত্র, UDID কার্ড কিংবা প্রযোজ্য অন্যান্য নথিতে উল্লেখিত প্রতিবন্ধকতার শতাংশের ভিত্তিতে এই ছাড় দেয়া হবে। সংশোধিত নির্দেশিকা আগামীকাল থেকে কার্যকর হবে। সরকার 2026-27 পাঠ্যক্রম বর্ষের ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম NMMSS এর আবেদনের সময়সীমা 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, এর ফলে যোগ্য শিক্ষার্থীরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NSPতে তাদের আবেদন সম্পূর্ণ করার জন্য বাড়তি সময় পাবেন। উল্লেখ্য, NMMSS আর্থিকভাবে দুর্বল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দান করে, অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেয়। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে বিশেষ আলোচনায় আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল AIN নিউজ কলকাতাতে। দুবাই থেকে ইসরায়েলগামী বিমানে ক্যাপ্টেন স্মিথ মাচ্চারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন। সরকারি সূত্রে জানানো হয়েছে, তার স্ত্রী এবং বাবা মার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন মাচ্চারের প্রশংসাও করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও ক্যাপ্টেন

0: মাছের ভূয়সী প্রশংসা করেছেন। আগেই জানানো হয়েছে দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী এক যাত্রীবাহী বিমানে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত করে তা ছিনতাই করার চেষ্টা করেছিল ওই বিমানের সহকারী পাইলট। সৌদি আরব কর্তৃপক্ষ ওমানের নাগরিক ওই অভিযুক্ত সহকারী পাইলটকে গ্রেপ্তার করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র ডেভিড মেনসার বলেছেন ফ্লাই দুবাই বিমানের ছিনতাইয়ের চেষ্টার ঘটনা আমেরিকার 11 সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সাদৃশ্য রয়েছে। একটি বেসরকারি সংবাদ সংস্থাকে তিনি বলেন, গতকাল ফ্লাই দুবাইয়ের বিমানে ভারতীয় পাইলট স্মিথ মাচারকে হামলা করার পর ওমানের ওই সহকারী পাইলট ককপিটে নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট করার চেষ্টা করতে দেখা যায়। তার মতে বিমানটি ভেঙে ফেলার এই চেষ্টা 11 সেপ্টেম্বরের হামলার কথা মনে করিয়ে দেয়। এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-3 হারিয়ে হকির ফাইনালে পৌঁছেছে। সেমিফাইনালে আজ খেলায় 5:13 হরমনপ্রীত গোল করে দলকে এগিয়ে দেন। 23 মিনিটে গোল করেন সুখজিৎ সিং। খেলার অন্তিম সময়ে অভিষেক জয়সূচক গোলটি করেন। দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের সঙ্গে ভারত আগামী শনিবার স্বর্ণপদকের লক্ষ্যে ফাইনাল খেলতে নামবে। এদিকে এশিয়ান গেমসে আজ ভারত এখনও পর্যন্ত 4টি পদক জিতেছে। সেলিংয়ে পুরুষদের স্কিপে মনু ফানসিং ও প্রিন্স কুর সিংকাল নোবেল রূপ জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোকসেবা আয়োগ UPSC গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে আগামীকাল সারা দেশে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। খবর শেষ হলো, এরপরে স্থানীয় সংবাদ শুনবেন 7:50।
1: শ্রোতালা কার্যক্রম পুনঃ স্বাগত জনাউদ। অব শুনাউনে ভুটানি কার্যক্রম।